हाँ जी, लवली इज नजम नजम फ्रॉम द मूवी बैरली की पार्वी आर इटू आर्को लग आवाज दिया उसे तो यदि आर आपने हाला मैसेजेस खान लुना पूरी दिया से आर आपने हाला यदि होने से अगला वन एफएम ट्रैक वन 110 मेगाहर्ट्ज पानी दिया लाका प्रोग्राम से हिट सॉन्ग्स इन फिल्म कान प्रोग्राम विद मी हियर अजय रोंगटी तो यदि कोई दिया से आमी हाला लिसनर ओके हेलो अजय, गुड मॉर्निंग। कोई मादी मौसम किनी का से जम्मू की दिमादी तो पानी गिरे से और लोग लोग ठंडा भी हुए से और आपने लगा प्रोग्राम दे भी ठीक बड़ा होने से कोई ना विभोन बदोसा दिमासा फ्रॉम जनी जम्मू के दिमा अमालुमा विलेजेस पर लिखी ना पढ़ाई दिया से। हाँ जी विभोन, आपने लिखी ना पढ़ाई दिया निमित्त बिशु खुशी से और तो अमी खान लोटे जुड़ी ना था तो एकदम बिशु भाल खबर से আর আজি মৌসুম তো ইনে আছে কইমা লাগা বারিশ পড়ে আছে আর দিন তো ঠান্ডা আছে তো এই তো নিচিনাই আপনি আন জমু গেটি মা দেবী থাকি হো নিচিনা আছে তো আজি মৌসুম তো ঠান্ডা হলি তো আর আগ গানা খান তো গরম গরম হলি না এনজয় করে থাকব তো ইয়াদি নেক্সট লিখে আছে নাওজান গোলাঘাট আসাম বারা আছে আর নাম আছে শ্রীকরণ গগৈ বোলা সন্তোষ দে শিবাম বিটু আর কয়েছে আজে সেজ গুড মর্নিং হিট সংস প্লে লিস্ট হোনি কিনা এনজয় করে আসছো কেন লিখে আছে। হ্যাঁ জি, আপনি সব কিছু আঘাত করে আছে প্রোগ্রাম দিয়ে আর ইনিয়া সামিল দেওয়া নিমিত্তে বেশি খুশি আছে লিখি না পাঠিয়ে দেওয়া নিমিত্তে আকো বেশি বেশি বেশি খুশি আছে তো হোনি কিনা এনজয় করে থাকিবি। দুসর মেসেজ লিখে না পাঠিয়ে দিয়েছি আজ সুভাষ সিং রেডিও লিসনার্স গ্রুপ আর কয়েছে গুড মর্নিং আর জে অ্যান্ড গুড মর্নিং এফ এম ট্র্যাক বিন ফ্যামিলি কই না আর সুরেশ বর্মা ঋষভ গানক ওর ভন বর্মা ব্রেমলাল বর্মা নিকেশ হর্ষিতা ওর মমদাবাই বর্মা বহুল লোক আছে আজি তাহান সবই লিখি না পাঠাই আছে আর কয়ে আছে গুড মর্নিং নমস্কার কই না। হ্যাঁ জি নমস্কার টু অল অফ ইউ। আগে দুসরা মেসেজ লিখি না আছে আজে ম্যাম গুড মর্নিং কানা হুনি কিনা এনজয় করে আসছি ইটু কানা বেশি মজা আসছি দে কোন সাংমা বা লিখে আছে আর সাংমা তো কহিমা বা লিখে আছে সাংমা আপনি গিবি খুশি আছে আগো আপনি ইনিয়া এনজয় করে আসি কত আমি বি আমি কানি বি বেশি ভাল খবর আছে তো হুনি কিনা আগো সাথ সাথ আমি খালো অতি জড়িয়ে থাকিবি এনজয় করে থাকিবি। দুসরা মেসেজ লিখে আছে ইয়াদে টিম ফ্রম লাকুটি আর কয়ে আছে লাইফ ইজ এ চ্যালেঞ্জ গিফট ইটস এ স্পিরিট ইটস এ বাজল ইটস এ বিউটি অ্যান্ড লাভ ইট মিড ইট অ্যাকসেপ্ট ইট রিয়ালাইজ ইট সলভ ইট প্রেজ ইট এনজয় ইট কিনা একদম ভালসে আমি খান লাগা ইদু টিম ফ্রম লাকুটি লিখি না পাঠায় আছে হ্যাঁ লাইফ ইজ It's just beautiful, isn't it? It's challenging, but it's beautiful as well. So, it was the listeners, Amnihan, Ami Lodi, Juri, Thakyo Munjai Se, and not just Honigina, Holibia, Go, Likhina, Bi, Pathaydiyo Munjai Se, Ami Lodi, Interaction, Thakyo Munjai Se, Kole, Likhina, Pathaydiyo, Paravo, Ji, Holibia, Ami, Gondo, Jaga, Bra, Se, Kolibi, Ito, Network, Para, আচ্ছা গুণা মিলি সেগুলি তো লিখি না পাঠাই দিয়া পারব নম্বর আছে 9436805333 9436805333 গীত তো আছে লেটসি ওকে ডেরি মেরি আর এইটু শেফ লাগা মুভি পৰা দি আছে আৰমান মালিক লাগা আওয়াজতে তো ইয়াদি আমি লেটসি ওয়েট হ্যাঁ জি লাভলিস তো কোৱা নিচিনা আৰমান মালিক লাগা আওয়াজ দি আছে গীত লা নাম আছে ডেৰি মেৰি আৰু মুভিটো আছে শেফ বাৰা হলি বা এইটো গীত নাবাজা গীতে আমি এতিয়া 10 বাজি হৈছে এইটো কাৰণে আমি খান লাগা কহিমা ট্ৰাফিক এইটো ৰিয়েল টাইম দে এইটো লাগা জানকৰি

কুইদি আছে, তুই এদি কুই আছে নর্থ বাউণ্ড কলেটো এইটো নর্থ ফিনি কোহিমা লাগা নর্দার্ন সাইড ফিনি জালা ট্রাফিক ডিরেকশন আছে, আর এইটো হাই স্কুল এরিয়া লাগে ডিরেকশন দি জালা আছে। অ্যান্ড সাউথ বাউণ্ড টুয়েলি তো কোহিমা দি সাউথ ফিনি আহে লাগা ট্রাফিক ডিরেকশন, আর এইটো বিওসি নিউ মিনিস্টার সিএল ফিনি আহে লাগা আছে। তো মঙ্গল আর পিএইচ কিউ জংশন মা যদি আছে কলে নর্থ বাউণ্ড লাইট ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেট আছে, এইটো নিচিনা সাউথ বাউণ্ড লাইট ডিরেকশন দিবি ট্রাফিক তো মডারেটে আছে, ইয়ানে ট্রাফিক তো ইমান কম টিবি নয় আর ইমান বেশি বি নয় একটা হিসাব দিয়ে যায় আছে। আগোয়ালা রাস্তা লো গলি তো ওল্ড মিনিস্টার হিল টু জেল কলোনি এইটো রাস্তা লো পারব। পিএইচ কিউ জংশন আর মেজর জংশন মা যদি আছে গলে নর্থ বাউণ্ড লাইট ডিরেকশন দিয়ে ট্রাফিক তো মডারেটে যায় আছে, আর সাউথ বাউণ্ড লাইট ডিরেকশন দিয়ে ট্রাফিক তো লাইট আছে, ইয়ানে হালকা আছে। আলাগ রাস্তা লো গলি তো পারা মেডিকেল টু টি মডেল টু আইজি নইলে বা লেডিস মাইল রোড এটু খান লো পারব। টিসিপি আর রাজ পয়েন্ট মাজুদে আছে গলে নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড টিবি ট্রাফিক তো মডারেটে আছে। আলাগ রাস্তা লো গলি তো টিসিপি টু রাজ পয়েন্ট নইলে বা বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সাস পয়েন্ট নইলে বা বুলবাড়ি টু কচুয়াজি গ্রাউন্ড টু রাজ পয়েন্ট এটু খান লো পারব। রাজু পয়েন্ট আর সেন্সাস পয়েন্ট মাজুদি হলে নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড টিপি ট্রাফিক তো মডারেট আছে। আলাগ রাস্তা লো গলি তো সেন্সাস পয়েন্ট টু এনএচ এ কে এইটো রাস্তা লো পারব। হাই স্কুল জংশন আর সেন্সাস পয়েন্ট মাজুদি হলে নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড টিপি ট্রাফিক তো লাইট আছে, আর এইটো নিচিনা এনএচ এ কে জংশন আর সেন্সাস পয়েন্ট মাজুদি বি নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড টিপি ট্রাফিক তো লাইট আছে। এইটো আছে রিয়েল টাইম দি কোহিমা ট্রাফিক লাগা জানকারী আপনি আনি দিয়া শুনিলে, আর এইটো আনি দিয়া আছে আকাশবাণী কোহিমা ইন কলাবরেশন উইথ কোহিমা ট্রাফিক পুলিশ। তো আজি কোয়া নিচিনা এতিয়া আমি খান লগত আমি খালা প্রোগ্রাম দ্যাট ইজ হিট সংস হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম দি ওয়াপাস আহিব, আর বাজাই দিয়া আছে ডেরে মেরে।

हाँ जी बेलस्नस एरिया 10:15 आमी गला स्टूडियो क्लॉक ला हिसाब दे जेसे तो प्रोग्राम सेस को रिलीज समय पुंग जेसे एडोने आमी लास्ट गिर एकटा बजाई दिया होबो होले भी आ इटू गिर ना बजा गो दे आमी आमी सब के रिमाइंडर दिया से के इटू प्रोग्राम सेस कर बस दे आनी दिओले से न्यूज हेडलाइंस आरो ट्राफिक अपडेट्स भी दिओले से ऑफ कोर्स न्यूज हेडलाइंस तोले तो 11 बजे दे से होले भी ট্রাফিক আপডেটস বাস দে আর জিস চয়েস ওয়েস্টার্ন মিউজিক এটা শুনবলে পাব আর আমি খান লগ পাব 11:30 মিনিটে এস এম এস রিকুয়েস্ট দি ফিল্ম গান প্রোগ্রাম এই তো আমি লগিন আনবলে আছে তো জুড়ি থাকিবে আর আপনি কিমান জন ইয়াদে শুনি আছে আপনি সবকে টিউন ইন করা নিমিত্তে বেশি খুশি জানাই দিয়ে আছে ইয়াদে লাস্ট গেট একটা বজায় দিয়ে আছে আর এই তো আছে গেস্ট ইন লন্ডন নাম বিপাতে আছে দিল মেরা আহেশ কিং প্রকৃতি ককার আর শাহিদ মালিয়া লাগা ওয়াস্তে আর এই লগতে আমি শেষ করে দিয়েছি হিট সংস ইন দি ফিল্ম কান প্রোগ্রাম

0: তো তিলে মোখান খ্রিস্টিয়ান গলিবি এনে নাম সান খ্রিস্টিয়ান কুড়ি নিচিনা আছে হলিবি বাইবল স্টাডি এই সের মোখান কে এনে বাইবল স্টাডি একটা আলাগ আলাগ আর মর্নিং ডিভোশন তো খান লাগাম দিয়ে মোকে বেশি এনকারেজ করেছে এই ফেস করেছে না এই ওভারকাম করেছে
1: বেশি খুশি মান পালব গুড়ি সব নিদুজন সো মুভিং অন টু দ্য নেক্সট শিলগুড়ি দিবি না কি লাগা আইটেমস আর সামান না আপনি বেশি কাম করি না যাই আছে
2: যেমন কাম করালা তো বেশি আছে লুই একটা একটা করি না যাই যাব মহান টট ব্যাগ খান আছে দে টট ব্যাগ না ডাঙ্গুর মিডিয়াম আর ছুটু এনেকা আছে আর পচ খান বি আছে পচ হলিও আর আলাগ আলাগ বি আছে না আর এপ্রন খান আছে বাইবল কাভার আর বাইবল ব্যাগ আর এটা মহান বেডশিট না তাদের বি ভ্যালু এডেড লা এমব্রয়ডারি খান বি দিনা বানা আছে আর পিলো কাভার এনেকা আর মেক্রেমি ব্যাগ তাদের বি ভ্যালু এডেড মহান এমব্রয়ডারি ডালি না এনা বিকাই থাকে আর মহালা স্লিং ব্যাগ খান আছে আর ফোন ব্যাগ কুশন কভার টয়লেট্রি ব্যাগস স্ক্রাঞ্চিস এনেকা আছে আর মহালা এটা অর্ডার্স খান বেশি আহিয়া খান তো পট হোল্ডার আছে পট কস্টার টি কস্টার মেক্রেমি ব্যাগ পেপার ব্যাগস খান তো বেশি আহে দেয় আর কি চেন খান আছে কুইল্ট কার্ডস খান আছে আর হোয়াইট এনভেলপ আর ব্রাউন এনভেলপস খান না এই ধরন বেশি আছে আর মহান নিজের হাত পরা কাটি না বানা মানে এনভেলপ না এই ধরন বি আছে আর টিস্যু হোল্ডার এই ধরন বি আছে
1: ওকে মাম ভাবর আপনি আপনি আলা ডিটেলস কই দিছে তো প্রবাবলি কিমান দিন নহিলিবি টাইম না লই আপনি ইটু লাগা প্রোডাক্টস বানাই না চাদাম দে নহিলিবি কমপ্লিট গ্রুপ লাই কারণে
2: আচ্ছা মালা ইটু টট ব্যাগস সাইসে গেলে তো মহান এমব্রয়ডারি না মালা এমব্রয়ডারি মানুলা অর্ডার কেতাবা তো কমতি থাকি যায় কেতাবা তো বেশি থাকি যায় না হলিবি বেশি হইসে গেলে তো দুই দিন নিচিনা লাগে যায় আর অল্প কমতি হইসে গেলে তো একদিন এনাতে লাগে যায় আর স্টিচিং তো হইসে গেলে তো মহান একদিন একটা এনা না বানায় হলিবি একদিন দিয়ে কাটি না রাখিও আর নেক্সট দিন যে স্টিচ করবো এনেকা আছে
0: মই হইসে গেলে তো বেশি বারা সব মোখান একটু বানায় হলি মই নাগা মোটিভ লা বেশি বারা তো মই বানায় না এই কারণে নাগা হর্নবিল লা তো টক ব্যাগ লা সাইজ তো সরলে তো একদিন দিয়ে দুইটা এই পারে আর হলিবি ছোট্ট লাইক মাস্ক এই খান লা বানায় সরলে তো পাঁচটা সিক্স পিস ইনিয়া নিচিন বি হয়ে পারে স্পেয়ার লা বি সাইজ বি ডাঙ্গর ছোট্ট লা ওপর ওপর আছে এই খান বানাতে না
1: আছে ইমান ভাল কৰি দিছে আচ্ছা আৰু ইয়াতে জানিবলৈ মন যাতো আপুনি হা নাগা টিম ৱৰ্কতে আইটেমছ খান কোনটো বেছি বনাই এইটো ডিয়াৰ লিচনাৰ্ছ খান কিবি জনাই দিবি না
2: মালা টিম দে এতিয়া বেছি বনা দিছো বুলি কিচেনচ খান বি আছে আৰু টট বেগ খান বেছি অৰ্ডাৰ ইমান না আৰু পট হোল্ডাৰ্ছ খান আৰু
1: মেটেৰিয়েলছ খান তো আপুনি অৰ্ডাৰ কৰি না না নিজের ইতিবি সব সেট আপ করে না
2: আচ্ছা মহান মেটেরিয়াল তো সব তো ইয়েতেবি নাপায় না কোনবা তো অর্ডার করা লাগে যায় আর কোনবা তো লাইক টট ব্যাগ খানলা নিচিনা হয়েছে গেলে তো অনলাইন দিয়ে তো সামটাইমস তো মহান আলাগ দেখি যায় তো মেটেরিয়াল না তো মহান ইয়েতে হে মহান নিজের যাই না সাই না কিনে না মহান
1: মান ভাবো কি দিছে থ্যাংক ইউ আপনি হান লাগা হিসাব দিয়ে হইলে কোনটো প্রোডাক্টস না হইলে আইটেমস বানাতে বেশি টাইম লয়
2: এটা সাইসে গেলে তো মহান বেশি টাইম লাগে এনা খানলা তো মালা প্রোগ্রাম খান ইমান না থাকি যাই সকলে তো ইনে কোনবা তো ফাট পারি যায় আর কোনবা তো নতুন বানা আছে কুসকলে তো অল্প টাইম লাগে যায় মহান না
1: তো এই আইটেমস খান অল্প মেশিন করে দিবি না কোনটো ওলা লাগা আইটেমস তো বেশি আপনি হান টাইম লয়
2: টাইম লয় তো মহান এটা টট ব্যাগ খান লা দিবি টাইম লই আর মহান এটা নতুন ভ্যালু এডেড করে লা দে লাইক বেডশিট খান নিচিন তো বেডশিট খান তো ডাঙ্গর থাকি যায় তো এইটো অল্প টাইম লাগে যায় না আর মহালা মেক্রেমি ব্যাগ তো মেক্রেমি ব্যাগ তো অল্প টান হয়ে যায় তো মহান এমব্রয়ডারি বানাতে না অল্প নিডল খান দিয়ে টানিবলে দিগদার হয়ে যায় তো এইটুতে টাইম লাগে যায়
1: আচ্ছা মান খুশি আছে ডাইরেক্ট আপনি কি সুদিব টিম মেম্বার নহিলে বি কোয়ার্কার্স মাঝে কেন আপনি মন মিলাপ করি না একেলে কাম করি না যাই
2: আচ্ছা মোলা বেস্ট কুয়েশন হবো নাকি লাইক সো ফার মো না মোলা টিম লোদে ক্রাফ টিম লোদে কাম করি না হ্যাঁ তো নি ওভার খুশি পাই লাইক ঈশ্বর মন পড়া যে তো বি একজন একজনকে বিয়া পালায় না তো নাই তো এস এ সুপারভাইজার মই তাহানকে কাম এসাইন করছো বলবি ঠিক আছে এনা না এনা থাকে আর সামটাইমস তো তাহান না পারি যাওয়ার নিচিনা থাকিছে বলবি এনকারেজ করে একজন একজনকে মই কে হলিবি তাহানকে হলিবি মহানে একজন একজনকে এনকারেজ করে আর মহিলা কাম খতম হয়েছে তো মই স্টপ হয়ে যাবো এনাবি নয় না মহিলা পার্ট খতম হইলে আর একজন একজনকে হেল্প করে না যায় মহানে না না
1: তো সিস্টার বি ইতলা পড়ে এলা বুই দিবি না
0: ইতলা ক্রাফট সুপারভাইজার কই দিছে তালা কি কইছে এটি বি সেম আছে অতিবি একটা এক গলি মন যা তো কিলো মানে like, I had any staff can give you,

Hello lovelies, jadi boleh la request ayah se arah itu likian na batay se cuba ke jamir umma mukok cungbara arah day mangku na likian se gitu le well do mila tu he na didi biar de laga movie bara aro awas itu movie gana laga artist ase Arijit Singh arah day itu gitu dedicate kuri dia se আমি লগতে বে থ্যাংক ইউ সো মাছ দাদা চুবাগে জামিয়ার আর এটো লগতে সাতসাত রঘুবেলে মেট আমাল বাসুমাত্রি আতো অ্যান্ড অ্যাডমন্ড দুর্গেশ নাগনবুড়ি ভাইকন মন্ডা রমেশ বাটর যোগিন্দর রংবি আকোজো আর ডক্টর জুবেন আর লংলি সুনিতা বাসুমাত্রি আতোলে লেভি অঞ্জালি বাসুমাত্রি আর পুনাম বেবি তাহান সব নিমিত্তে এটো গেটটো ডেডিকেট করতে আছে ইমান ভাল বড় আপনি এইটো গানাটো সিলেক্ট করে না আকো মাং করে না ডেডিকেট করে না পাঠাই দিয়া তো বেশি খুশি আছে চুবাগে জামিয়ার আগ হনি না এনজয় করবে

ਹਾਂਜੀ ਬਿਆ ਲਸਨਸ ਇਦਿਆ ਪ੍ਰੋਗਰਾਮ ਸੈਸ ਕੁਰਬੁਲੇ ਸਮੋਇ ਪੁੰਜਿ ਜਾਉਸ਼ੇ ਤੁ ਯਾਦਿ ਆਮੀ ਇਕਦਾ ਲਾਸਟ ਰਿਕੁਐਸਟ ਇਦੋ ਬਜਾਇ ਦਿਆ ਸੇ ਅਰ ਇਦੋ ਰਿਕੁਐਸਟ ਮਾਂ ਕੁਨਾ ਪਠਾਇਆ ਸੇ ਨਾਉ ਜਨ ਗੋਲਗਤ ਅਸਾਮ ਬਰਾ ਸੇ ਨਾਮ ਗਨਾ ਸੀ ਸ਼੍ਰੀ ਕਰਨ ਕੋਕੋਏ ਬਬਲੋ ਦਸ ਮੋਨੋ ਦੇਕ ਗਮੁਦ ਬੋਲਾ ਬਾਨ ਦੁਗਾਨੀ ਸੁੰਦੋਜ ਦੇ ਅਨ ਸੀ ਵਾਲੀ ਕੋਕੋਏ ਅਰ ਦਾਖਨ ਮੰਗਰਾ ਸੇ ਦਾਨੀ ਦਾਲਾ ਮੂਵੀ ਬਰਾ ਦਮਾ ਦਮਾ ਲੋਗੇ ਬਾਬਿਲਾਹਰੀ ਅਨੁਨਤ ਬੋਡਵਲ ਅਰ ਕੋਰਸ ਲਾਕ ਅਵਾਸਤੇ তো কোয়ানিশনা এইটো প্রোগ্রাম শেষ করলিবি আকো আমি খান দুসরা প্রোগ্রাম বি আছে এইটো ঠিক প্রোগ্রাম শেষ করার সময় বাজে দি আনি দিও লাস নিউজ হেডলাইনস আর এইটো বাজে দি আকো এক বাজে তাক হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম এইটো আনি দিও লাস তো এইটো খানি মিটিবি আপনি জুড়ি থাকিবি কিমান জন লিখে না পঠাইছে আর আপনি খান লাগা গানা এইটো রিকুয়েস্ট খান বা এইটো প্লে লিস্ট বানাইছে একদম খুশি পাম এটা শুনেছি আর আপনি খান সবকে ডর খুশি জানাই দিয়ে আছে কিছু লিসনার্স খান লাগা তো বাজাই দিব পারা নাই হলে এইটো টাইম বি কমতি হয়ে যাইছে আর কোয়া নিচিনা কোনোবা গিয়ে ঠিকান তো থাকে নাই আর কোনোবা তো ঠিক নাম খান লিখে নাই তো আনি বাজাই দিব পারা নাই হলিবি যে হলিবি আগো কালি বর্ষণ খান আর এইটো প্রোগ্রাম খান থাকবলে আছে রিকুয়েস্ট প্রোগ্রাম এই টাইম দিয়ে আপনি মাংগুনা লিখিব পারব তো হাঁজি এই লোটি শেষ করে দিয়ে আছে এটি এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আগো জলদি সে লোক পাবো তো আপনি সব জড়ি থাকবি অ্যান্ড ইন দ্য মিন টাইম হ্যাভ এ লাভলি লাভলি noon I should say or a day because it's already 12 anyway see you soon.

0: FM Dragon Band.
1: 103
0: MHz. News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: Good evening. Ito Akashvani Kohima FM Dragon Band 103 MHz. Iti ani diasi apne anla 4 baji laga traffic update Kohima Town karni. তুমি খান নর্থ কোহিমা কুইছি গুলিদু ইটু নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট লা রাস্তা ফানি কুই আছে আর সাউথ হুইছি গুলিদু পি আর হিল লা রাস্তা ফানি কুই আছে তো ইটা মান রাস্তা সাইছি গুলি মংখোলা বা পি এইচ কিউ দেদো নর্থে হুইছি হলে ট্রাফিক তো মডারেট আছে মানে ঠিকঠাক আছে আর সাউথে হুইছি হলে ট্রাফিক তো হালকা আছে দুসরা রাস্তা লব গুলিদু অল মিনিস্টার্স হিল পরা জেল কলোনি ইটু রাস্তা লব পারিব আর পি এইচ কিউ জাংশন বা মেজর জাংশন তাতে সাইছি গুলি নর্থ তো ট্রাফিক তো লাইট আছে মানে হালকা আছে আর সাউথে হুইছি হলে ট্রাফিক তো ভারী আছে তো আলাগ দুইটা রাস্তা আছে আপনি লব পারিব পারা মেডিকেল টু টি মডেল টু আইজি নহিলে বি লেডি মাইলস রোড আর টিসিপি টু রাজু পয়েন্ট তাতে সাইছি গুলি নর্থ তো ট্রাফিক তো মডারেট আছে ঠিকঠাক আছে সাউথে হুইছি হলে ট্রাফিক তো হালকা আছে আর তিনটা আলাগ রাস্তা আছে আপনি আন রাস্তা দুসরাওয়া যাবো খেলে তো টিসিপি টু রাজু পয়েন্ট এই তো একটা আছে দুসরা দো আছে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সাস পয়েন্ট তিসরা দে আছে ফুলবাড়ি টু খুচিয়াজিয়া গ্রাউন্ড টু রাজু পয়েন্ট আর রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট তাতে চাইছো গুলিদো নর্থ আর সাউথ টিভি এটার কারণে ট্রাফিক তো ভারী আছে তো আপনি আন আলাগ রাস্তা বা যাবো গেলে সেন্সাস পয়েন্ট টু এন এইচ এ কে এটা আছে রাস্তা তো আর হাই স্কুল জাংশন বা সেন্সাস পয়েন্ট তাতে ফানে আহি আছে গুলিদো নর্থে হুইছি হলে ট্রাফিক তো হালকা আছে সাউথে হুইছি হলে ট্রাফিক তো ঠিকঠাক আছে দুসরা দুইটা আলাগ রাস্তা বি আছে বেলিগ্রাহাম রোড টু ডি বি এস এই একটা হব দুসরা তো আছে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড লাস্টে আপনি এন এইচ এ কে জাংশন পর সেন্সাস পয়েন্ট এই রাস্তা ফানি যাবো আছে গুলি তো নর্থ আর সাউথ দুইটা দিবি এটার কারণে এই ট্রাফিক তো হালকা আছে লাইট আছে তো এই থাকিছে 4 বাজি লাগা ট্রাফিক আপডেট আপনি আন আগলা ট্রাফিক আপডেট তো শুনিয়ে বলে পাব 4 বাজি আধা দে এফ এম ট্রাকো প্যান 103 MHz পর
0: এফ এম ট্রাকো প্যান
1: 103 MHz
0: News, music and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: Good evening, this is Akashvani Kohima. Now the news headlines. Prime Minister Narendra Modi champions vocal for local movement, saying self-reliance and organic farming are essential for India to achieve Viksit Bharat goal by 2047. Prime Minister Modi appeals to citizens to rethink discretionary spending as the country faces economic pressure from rising global energy cost. Additional Secretary, Department of Fertilizers, Aparna Sharma, says fertilizer stock for Kharif 2026 stands at over 51%, says post-crisis 97 lakh metric tons of various fertilizers added to ensure national availability for farmers. SBI research says country's economy remains resilient amid global headwinds, project growth at 6.6% in the current fiscal. Union Minister of Education Dharmendra Pradhan inaugurates integrated carbon capture and utilization plant and commencement of geological CO2 sequestration scientific drilling at the Indian Institute of Technology, Bombay. West Bengal Chief Minister Shubhendu Adhikari announces transfer of land to BSF for border fencing, launches Ayushman Bharat health scheme in state. Nagaland Governor Nandakishore Yadav extends greetings to all scientists and engineers dedicated to making India modern, developed and strong on National Technology Day. Parliamentary Affairs Minister K.G. Kenya convenes meetings of the committee to examine the applicability of law passed by Parliament

0: ডক্টর নামিলা খান তু নাকি নিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পড়া বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তু আটা ময়দা খান না খাব লাগে খা লওয়া পড়া অ্যালার্জিক রিয়াকশন বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
1: কুমচিন চাকি ইনিল এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনে কিনে নে চিগজিন খল এইচ আই ভি কসমি সুশ এন বানা চিপিউ চিন কিউ আনি
2: আইজ হিপ খল আকমলাল সকস আকিরতি আশেজ টুচ কিউ এন কতাও মিশি কমলাল ক খল এইচ আই ভি কসমি জুকনাথা এন কথালিয়া তামুন কিউ আনি
1: নিঙ্গু ককটা লেকটা কা কিউ ইয়ে খাশি খেনি নল
2: আসাই পয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচ নমলাও সরচানি
3: ইংাদা এইচ আই ভি এলানি এইডস টংলানি শিকু আজান জোথি নিশি তারো দিংচি ইয়াকচিয়া এইচ আই ভি নচো নরিনা কথাকো কিয়নজং এলান উসি খামচো সানচো পিয়াবানা
4: শিকু শিয়াকচিয়া এইচ আই ভি নচো নরি এচো কিয়নজং খাপেনি লিছোপেনি ওসি ওখো ভালাইলানলো ছাকুংগোঙা সিংগিওজং খানালা
3: ছাকতাং গুংতা নলিনা ভানদাও কালো
4: নচিজং দা সংজো নাগলিন স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ইয়াকচাম দেপিয়ালা
5: মেটগোর নি দে এইচ আই ভি মু এইডস প্রিভেনশন মু কন্ট্রোল অ্যাক্ট তিজে কে নামু গ্রেথ না তিজে থেজো এইচ আই ভি মু কামু খকবা কো ইয়ো কে দনা খাস
6: কিয়ো থেজো হিয়ো বা হরি থক ফুল হাসে কে ফুল সিরোপে কে তো দারো জে কল মরি মাত্র ছয়ি কে থি থেথি কল লাট্রে মরি মেশু ট্রে কে তা কো খাই কে তোলা থিস
5: সনা উ কো থেকে মো চে জ পথি কে
6: জে হি কো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি চে জ মুসে সিয়ো
7: WFM Dragoban
8: 103 MHz
7: News, music and entertainment
8: WFM Dragoban
7: FM 103 MHz
9: সুপ সন্ধিয়া সালাম ওর নমস্তে শুনে থাকা সব বিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাকপেন 110 মেগাহার্টজ পর আর আমি দিয়ে আছে আপনার খানা পছন্দিতা প্রোগ্রাম লাইভ ফোন ইন হিন্দি ফিল্ম ইগেট প্রোগ্রামটে আর যদি আপনার খান এই প্রোগ্রামটে আই কিনা সামিল হয়ে কিনা আপনার খানা পছন্দিতা গীত খান শুনি বলে মন আছে কইলে মানে আপনার খান ডায়ল করবি 0370 224 3036 আর মই বাতচিত করবি আর আপনার খান পছন্দ করা লাগ গীত লাগা টাইটল আর ফিল্ম লাগা নাম মতো কই দিবি তিয়া মই ইয়াতেপরা আপনার খান পছন্দ করা লাগ গীত খুশি পর বাজাই দিয়া হব শুনে থাকা সববিলাক নাম্বার আকো কই দিয়ে আছে 0370 224 3036 তো এই নাম্বারতে কল ইন করবি আর মতো বাতচিত করবি মই ইয়াতেপরা আপনার খান পছন্দ করা লাগ গীত খান বাজাই দিয়া হব কই কিনা জানাই দিয়ে আছে মই আপনার খান লাগা কলস রুখিয়া সময়তে একসাথ মিলি কিনা শুনব হাম তুম শাবনা ফিল্ম কি গীত গাইছে রাঘব

0: শুনি থাকা সববিলাক ইয়াতে আপোনাৰ খালনা কলছ আহিয়া শুরু হৈ যাইছে। এইটো শুরু কৰি দি আছে লাইভ ফোন ইন হিন্দী ফিল্মিকেট প্ৰগ্ৰামটো। হেল্ল,
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, আপনার নাম কই দিবি, কোন কো আছে?
1: মই আজ পহিলিবার কোহিমা মে ফোন লাগায়া।
0: আহা,
1: মই নর্থ ইস্ট ত্রিপুরা সে মই আশুতোষ বল রহা।
0: ত্রিপুরা সে?
1: জি জি,
0: আশুতোষ। আর পহিলে বার কল কিয়া হে?
1: বিলকুল ম্যাম, যে আজ মই পহিলি বার প্রয়াস কিয়া লাগ ভি গিয়া।
0: বহুত আচ্ছি লাগ রহা হে আপকো কার্যক্রম মে স্বাগত হে। বোলে, কোনসা গীত শুনি কে লিয়ে কল কিয়া?
1: তো ম্যাডাম, আজ মুঝে সুনা দিজিয়ে 1986 মে রিলিজ হুয়া থা ফিল্ম কা নাম হে অধিকার।
0: অধিকার।
1: ওর গানে কা বল হে মে দিল তু ধড়কন, কিশোর দা নে গায়া ইস গানে কো।
0: 19 কেতনা বোলা?
1: 1986 মে রিলিজ হুয়া।
0: ওকে, অধিকার মেরে পাস এক হে, ওর ইয়ে তো 1971 কা হে।
1: নেই, মুঝে 86 কা চাইয়ে। ওর ইয়ে নেই হোগা তো দুসরা মে বল রহা হুঁ আপকো। ফিল্ম কা নাম হে গোলমাল, ইয়ে 1978 কা ফিল্ম হে।
0: 1978 কা?
1: 78 কা।
0: গোলমাল।
1: গোলমাল, আনে ওয়ালা পাল, কিশোর দা নে গায়া হে।
0: ওকে, এক সেকেন্ড, গোলমাল 1979 কা হে?
1: জি জি জি জি।
0: ওকে, আনে ওয়ালা পাল।
1: ওর ইস গানে কো লিখা হে মশহুর লিরিক্স গুলজার জি নে।
0: হ্যাঁ।
1: ওর মশহুর মিউজিক ডাইরেক্টর রাহুল দেব বর্মন জি নে সুর দিয়া ইস গানে।
0: জি জি, বিলকুল সহি বোলা। ওর আপ ইয়ে গীত কো কিসি কো ডেডিকেট করনা হে?
1: বিলকুল করনা চাহতা হুঁ পহলে ম্যাম আপকো, কিউকি আপকো বিনা তো হাম লোগো কো গানা সুননে সুন নাই পাউঙ্গা।
0: বিলকুল।
1: শুনেঙ্গে মধ্যপ্রদেশ সে ভগবান সিং পারমার, রমেশ প্রজাপতি, মাঙ্গিলাল জি, কেশরী সিং রাজপুত, প্রেম সিং জি, ওর ত্রিপুরা সে অবিনাশ তেলি, ওর মেরে ধরম পত্নী সঙ্গীতা দেবনাথ, ওর নেটওয়ার্ক কা সারে শ্রোতাও কে লেকে শুননা মেন।
0: ওকে, ঠিক হে। আশুতোষ জি, আপনি কল কিয়া, পহলি ওয়ালা তো নহি থা মেরে পাস, উসকে লিয়ে মাফি চাহতা হুঁ।
1: কোই বাত নেই ম্যাম জি, মাফি কা কোই বাত নেই
0: জি। ফির ভি আপনে জো দোবারা মাং কিয়া হে ও মেরে পাস থা, তো মে বাজা রহা হুঁ।
1: ওর আপকো বহুত বহুত ধন্যবাদ মে বলনা চাহতা হুঁ, কিউকি আপনে মেরে কো প্রোগ্রাম মে শামিল কি।
0: বহুত বহুত খুশ হুঁ আপ প্রোগ্রামে আকে শামিল হুয়া হে, আর এসে হি আপকা জোড়ি বানাই রাখিয়ে, আর ভি বহুত খুশ হোগা মে।
1: আর ম্যাম জি, মে প্রোগ্রাম শুনতা হুঁ কভি কভি, আর আপকা বাতে ভি শুনতা হুঁ, আপকা প্রেজেন্টেশন বহুত আচ্ছা হোতা হে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ আশুতোষ জি। আর কুছ বলনা হে?
1: আর নেই ম্যাম জি, দুসরা দিন বলেঙ্গে, কিউকি কাফি শ্রোতা পিছে প্রয়াস কর রা ফোন লাগানে কে।
0: জি, ও তো সহি বাত হে। ওকে আশুতোষ জি, কল করনে কে লিয়ে শুকরিয়া, এন্ড আপকা গীত সুনে অর এনজয় কিজিয়ে। থ্যাংক ইউ ফর কলিং।
1: থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ,
0: ওয়েলকাম। হুনে থাকা সববিলাক প্রোগ্রাম সবসে পয়লাতে আনি দিয়েছে গোলমাল ফিল্ম কি গীত, গাই আছে কিশোর কুমার। আর এইটু গীত তো শুনি বলে মন হই কিনা কল করেছে অল দ্য ওয়ে।

0: हेलो
1: हेलो।
0: हेलो, कुन
1: गुड
0: कैसे?
1: इवनिंग मैम।
0: गुड इवनिंग, कुन कैसे? ओके,
1: अमल बसुमतारी को यासे। मैं
0: अमल कोबी किन्नी कैसे?
1: बाल ढके से मैम। आज तो बिजी गरम भी हो कि ना था ना। आज तो ठंडा ठंडा आसे नतुन तो
0: ओके
1: होले।
0: ओके কহিমাতে তো ঠাণ্ডা দিন নিচিনা হে আছে। আমি এখানে একদম ঠাণ্ডা লাগি কি নাই থাকি আছে। তো
1: হয়
0: দিন
1: হয়
0: বি ঠিক ঠিক আছে। তো কি গানা শুনি কিনা আরো বি ঠিক ঠিক করবলে আছে আপনার?
1: হয় তো
0: কবি কি
1: আজ
0: গানা
1: তো
0: শুনিবলে মন আছে?
1: নুরি ফিল্ম লগা একটা গানা শুনি বলে মন থাকি আছে।
0: পুরানা নুরি
1: হয়
0: কোনটো গীত শুনিবলে মন আছে?
1: কি কি টাইটেল থাকি আছে একবার খোঁজ দিবি না।
0: আজারে আশিক হো তো এসা চোরি চোরি কদর তুনে না জানি উনকি ভেড় নিরালে।
1: ঠিক আছে, তো আজারি তোকে বজাবি।
0: ওকে ঠিক আছে। কোনোবাইকে ডেডিকেট করবলে মন আছে?
1: ডেডিকেট করিবলে মন থাকে আছে ফার্স্ট কলার আশুতোষ সেন আর রমেশ পাত্র আর ভাইকন মুন্ডা, বিমল বসুমতারী আর মল থাকি কিনা আছে কাবুল বসুমতারী, নাথুরাম বসুমতারী আর পানেশ্বরী বসুমতারী। মই লগা মা থাকিছে পানেশ্বরী বসুমতারী, কাবুল বসুমতারী লগা মা দি তো মই লগা মা থাকি আছে তো। আর রমেশ প্রজাপতি শুনিব, প্রেম সিং শসদিয়া, গজরাজ সিং রাডি, ভগবান সিং পারমা, অবিনাশ তেলি আর রুখবেলা মেঠা, সুনীল পাংশ, সুপ্রিত রাডার্স আর এডমান এট, সুভাকে জামের আর বেশি নাম থাকি আছে সবকে। বেশি নাম লই থাকিলে বি সময় তো যাই থাকিব, দুসরা কলার কান বি ওয়েট করে থাকিব। কানকে সবকানকে দিদি কিট করে দিছে আপনি কিবি আর আজি জেকা স্যার তামজন স্যার কিবি।
0: ওকে ঠিক আছে। তো আমাল আপনার লাগা পছন্দিতা গীত শুনিবি আর এনজয় করিবি আর কল করে আনিমিতে। থ্যাংক ইউ। শুনি থাকা সববিলাক প্রোগ্রামত এইবার দুসরা গীত কারণে আমি এখানে কল করে কিনা অনুরোধ করেছে আমল বসুমতারী আর তারপর পছন্দ করেছে নুরি ফিল্ম কি গীত গাই আছে লতা মঙ্গেশকর আর নীতিন মুকেশ লাগা আওয়াজে আর তারপর তার লাগা ফ্যামিলি আর এফ এম ট্রাকপেন লা বহুত বহুত।

0: Batin deh.
1: Pagal permit gantung nadi bo.
0: Hmm.
1: Pagal permit gantung nadi bo.
0: Acha, mui tu ikut dia se,
1: dhire
0: Ashik Avara, I love you. Dhire dhire hosla, itu tu set ase slow music ase. Tumse milne ko deal karta hai. Maine pyar tumhi se kiya hai. Kuntu gitu nadi bo.
1: এইটো ফাস্ট কে শুনা দিব আৰু
0: ভালকে ধীরে ধীরে
1: প্যারিব আছে
0: কে নাম লবি
1: আমল বসুমতারী আছে সুনীতা বসুমতারী আছে ফাগুমুন্ডা ফাগুমুন্ডা আছে শিকারী রংফাৰ্বি আছে আৰু দেৱাশিষ আছে আৰু সবতে ফেন ফেন বিলাকতো শুনিব শুনা দিব আৰু আপোনাৰ বি বেৰণিকা বি শুনিব
0: অ'কে মইতো বাজাবলে আছে শুনিবলেহে আছে
1: আৰু মই অলপ বেমাৰ হৈ আছে গোলাঘাট চিভিলতে আছে বেমাৰ হৈ আছে অলপ দহ দিন হৈছেতো
0: অ' এইটোতো বেছি বিয়া খবৰ
1: এইটো আৰাম পাইছে আৰু কালি ঘৰ যাব
0: ঠিক আছে হুঁচিয়াৰ কৰিবি কিলে মানে এতিয়া ঠাণ্ডা আৰু গৰম লগা মাজতে আছে না
1: এপেণ্ডিক্স হৈ গৈছে অপাৰেশ্যন কৰিছেতো
0: হা মই দেখি পাই আছে আপনার খানা এস এম এস খান পুরা সদাই দিন আপনার খানা এস এম এস পুরে তো যিমান জনবি এস এম এস পাঠাই কিনা এগিনা প্রোগ্রামতে সামিল হয় দেখি পাই আছে আপনার খান এফ এম ট্রাকপেন লগতে কিমান তাকতে জুড়ে আছে হ্যাঁ এইটো কারণে আপনার খান ভাল পয়া আর না পয়া তো আপনার খানা মেসেজেস খান পুরা চিনি পাই তো আপনার খানলা জরি বানাই রাখি থাকিবি এফ এম নটে পিয়ার ডি থাকিবি আর জে এস খান কিবি সাপোর্ট করি থাকিবি তেতিয়া আর জে এস খান বি আর ভাল করবলে নিমিতে চেষ্টা করব
1: ভাল করব আর প্রোগ্রাম বিলাক আর ভাল ভাল বানাবো তো ভাল লাগিব আর
0: হ্যাঁ
1: লাইভ ফোন হিন তো আর ভাল লাগে তো
0: হ্যাঁ তো এইটো কারণে একদিন পাছতে একদিন ইনা করি কিনা দিয়ে আছে না লাইভ ফোন ইন প্রোগ্রাম বি হয়
1: হয় টাইম তো ভালকে মই অল পাউরি গৈছে তো
0: হ্যাঁ ইতিয়া আজি লাইভ ফোন ইন আছে আহিয়া কালিটো হইলে এস এম এস থাকিব আর পরশুটো আর লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিব ইনেকাহে যাই থাকিব না ঠিক আছে কাসিম আলি আপনার কল করেছে আপনার পছন্দ করা লাগি শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ গুড নাইট অনিরা সব বিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে কুমার সানু আর অলকা ইয়াকনিক লাগা বাস্তে ফেম আছে ফুল অর কাটে আর এই গীত শুনবলে মন হয়ে কিনা পছন্দ করেছে গোলাঘাট আসামপ্রা কাসিম আলি আর তারপর তার লাগা এফ এম ট্রাগপেন লাগা বহুত বহুত সাথী বিলাক আর শুনি থাকা সব বিলাককে ডেডিকেট করে কিনা আছে তো শুনব কুমার সানু আর অলকা ইয়াকনিক লাগা বাস্তে ফেম ফুল অর কাটে

0: Hello? Hello?
1: Halo,
0: Kun kuase?
1: Abijit ku yang saya bawa jalan pada.
0: Abhijit. Aji first time asne ki moi logot te call kura?
1: 5 bar kuri yo kota kuri siapa nih dapat?
0: Ha. Ami to yaad hai nai hoi jaise kobi ki gana huni bole mon hoi na call kuri se.
1: Student of the year, film ase.
0: Ha?
1: Student of the year.
0: Student of the year আছে Student of the year তে কোনটো গীতটো শুনি বলে মন আছে
1: টাইটেল সং
0: Student of the year টাইটেল সং নাই নেকি
1: নাই
0: টাইটেল সং টু নাই তো Student of the year তে কুকার আছে ইশ ওয়ালা লাভ আছে দ্য ডিস্কো সং আছে মাশুপ অফ দ্য ইয়ার রাতটা মার রাধা আর ভেলে আছে
1: হলিডে ফিল্ম আছে
0: হুম
1: হলিডে
0: হলিডে আছে হলিডে তো কোনটো গীতটো শুনিব
1: আজি দিল শায়রা না
0: কোনটো
1: আজি দিল শায়রা না
0: আজ দিল শায়রানা অরিজিৎ সিং লা আওয়াজ না ওকে কোনোবাইকে ডেডিকেট কৰিবলৈ মন আছে কইলে জলদি ইব্রা নাম লবি
1: সব লিসনার
0: সব লিসনার্স কে ওকে ঠিক আছে অভিজিৎ আপনার কল কৰিছে আপনার লাগা পছন্দিতা গীত শুনিবে আর এনজয় কৰিবি আর কল কৰা নিমিত্তে থ্যাংক ইউ
1: থ্যাংক ইউ
0: শুনি থাকা সব বিলাক প্রোগ্রাম শেষ করব কারণে খালি 4 মিনিট বাঁচি কিনা আছে তো আপনার খানকে সব জানাই দিয়া আছে এটা আপনার অল্প সত্য সময় 7:10 হলে নাগামিস্ট খবর দিয়া শুনব আর আমি খান আকু লগ করে আব 9:30 প্রোগ্রাম শেষ করব কারণে আনি দিয়ে আছে হলিডে ফিল্ম কি গীত গাই আছে অরিজিৎ সিং আর এই গীতটি পছন্দ করেছে অভিজিৎ আর ডেডিকেট করে দিছে শুনি থাকা সব বিলাক

0: জীবন না পারিয়ার কারণে ক্রুড অয়েল দাম বেশি উঠি থাকিয়া সময় প্রধানমন্ত্রী ইটো অনুরোধ করেছে।
1: বৈশ্বিক সংকট কে সময় মে হমে কর্তব্য কো সর্বোপরি রাখতে হুয়ে কুছ সংকল্প লেনে হোঙ্গে আর উন সংকল্পো কো পুরে সমর্পণ ভাব সে পুরা করনা হোগা। জেসে এক বড়া সংকল্প হ্যায় পেট্রোল ডিজেল কা সংযম সে ইস্তেমাল করনা, হমে পেট্রোল ডিজেল কা উপযোগ কম করনা হোগা।
0: প্রধানমন্ত্রী ওয়ার্ক ফ্রম হোম আদার্থ খান ওয়াপাস শুরু করে বলে কয়েছে। তাইবা মানুখান লগত ইটিবল অয়েল কমটি চলা বলে আর কিষাণ খান লগত বাহারবা আনিয়া কেমিক্যাল ফার্টিলাইজার্স কমটি করে বলে অনুরোধ করেছে। শ্রী মোদী বা গ্লোবাল এনার্জি খরচা উঠি থাকিয়া পর দেশ দি টাকা পয়সা দুঃখ থাকিয়া কারণে মানুখান লগত নিজের খরচা কম করে বলে অনুরোধ করেছে। সেন্টার বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট 2025 ইমপ্লিমেন্ট করে বলে জানাই দিছে। অ্যাক্টটি দেশটি ইডো সাল জুলাই 1 তারিখ শুরু হব বলে আছে। রুরাল ডেভেলপমেন্ট মিনিষ্ট্রি বা কৈছে কি অ্যাক্ট জুন পর হার ফিনান্সিয়াল সাল দি ওয়েজ এমপ্লয়মেন্ট লাগা 125 দিন গ্যারান্টি দিবলে আছে। এইটোর পর রুরাল ইন্ডিয়া এম্পাওয়ার করে দিবলে আছে। 95,692 করোড় টাকা প্রভিশনটি এটিয়া ফিনান্সিয়াল সাল দি বানাই কেনা দেশটি নতুন ফ্রেমওয়ার্ক চলাবলে আছে। নতুন অ্যাক্ট পর 20 সাল পুরানা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 বদলি দিবলে আছে। ন্যাশনাল টেকনোলজি দিনটি আজি সেলিব্রেট করে কিনা নিউক্লিয়ার বম্বস খান পোখরাণ রাজস্থান টি 1998 কামিয়াব করে টেস্ট করিয়া মানাই আছে। এই দিন পর দেশ লাগা সাইন্টিফিক কামিয়াব টেকনোলজিক্যাল আগে বাড়াই যা আর ইনোভেশন ইকোসিস্টেম উঠি থাকিয়া লাগা সেলিব্রেট করে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আফসার দি দেশবাসী লোকদের গ্রিটিংস জানাই কিনা সাইন্টিস্ট খান লাগা মেহনত কাম আর ডেডিকেশন বা টেস্ট খান কামিয়াব করে দিয়া খান ইয়াদ করে দিছে। ন্যাশনাল টেকনোলজি দিন দি একটা প্রোগ্রাম নাই দিল্লিটি কোথা করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং বা সেক্টর দি ইন্ডিয়া লাগা গ্রোথ খান জানাই দিছে।
2: 2014 we had just 350 to 400 startups, today we have more than 2 lakh, we stand number 3 in the world ecosystem of startups. In just one decade our defense production has gone up by 174 times to 1.54 lakh crore and our defense export has gone up 34 times in just one decade up to 23,622 crore.
0: National Technology Din laga afsar de নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদব পর একটা মডার্ন ডেভেলপড আর মজবুত ইন্ডিয়া বানাই দিয়া সব সাইন্টিস্ট আর ইঞ্জিনিয়ার্স লগতে গ্রিটিংস জানাইছে। তার পর কৈছে কি 1998 নিউক্লিয়ার টেস্ট করিয়া পর ইন্ডিয়া লাগা সাইন্টিফিক ক্যাপাবিলিটিসু দুনিয়া লগতে ইন্ট্রোডিউস করেছে। গভর্নর বা কৈছে কি এই দিন পর নেশন বিল্ডিং কারণে দেশ লাগা সাইন্টিস্ট লাগা ট্যালেন্ট মেহনত কাম আর মঞ্জুর ফেসলা খান দেখাই আছে। নাগাল্যান্ড লগত মিনিষ্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা ডিজি লকার ইন্টিগ্রেশন দিয়ে বেশি ভাল কাম করিয়া কারণে ফেলিসিটেট করেছে। অ্যাওয়ার্ডটি ন্যাশনাল কনসালটেটিভ ওয়ার্কশপ অন স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা দি আজি নাই দিল্লিতে রাখিয়া সময় দিয়েছে। অ্যাওয়ার্ডটি স্টেট ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন লাগার নাম দিয়ে ডাইরেক্টর সাবু ইয়াসুর লগতে মেঘনা প্রিয়া নাগাল্যান্ড স্টেট ই মিশন টিম পর রিসিভ করেছে। আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক চ্যানেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহিমা দি ফলো করবে। আপনি খান বা ইডু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহিমার পর শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সামলাগা খবর শুনি আছে। এডভাইজার ফর সিভিল এডমিনিষ্ট্রেশন ওয়ার্কস ডিভিশন আর টেক্সাস কতিছো খামোরা গাউনবোরাস জিপিএস লগতে বাহাদুর ইন্টিগ্রিটি আর ডিগনিটি লগতে সমাজ সেবা করে বলে আজি অনুরোধ করেছে। ছুকরি এরিয়া জিপিএস ইউনিয়ন লাগা জেনারেল মিটিং রিহোবা ফেক ডিস্ট্রিক্টে কথা করে তার বা ভিলেজ এডমিনিষ্ট্রেশন লাগা এভালুয়েশন জানাইছে আর সমাজতে জিপিএস লাগা কাম দিয়ে ডাঙর সামান লগতে জেমিদার থাকিয়া কয়েছে। তার বা কৈছে কি জিপিএস পর লোক Lal Kot Bin Diabra, Taikando Community Laga Suraksha Rakyakan, Hisapi Pehijan Kuria Seru Taikan Logodi Nijur Office to Imandar Arusahaspra Rakigena, Madukalaka Icha Bajera Kibuli Onarat Kurise, Sri Kamobra, Values Aru Traditions Jodam Kuri Rakyakamde, GPS Lagodi, Samandi Bolido.

0: সরকার জানাইছে। নাগা সমাজটি পলারাইজেশন বেশি উঠি থাকে অপর চিন্তা জানাই কিনা তাইবা জিপিস লগতে হেরিটেজটি খাড়া করে সমাজ লগা অবস্থাটা ওয়াপাস চাই যা বলে কয়েছে। এডভাইজার বা কয়েছে কি সরকার বা মানুষান লগা ভালাই কারণে কাম করে আছে আর স্টেট লগা টকা পয়সা অবস্থা ভি সুধার করে আছে আর জনতা খান লগত শান্তি আর উন্নতির কারণে সাথী বলে অনুরোধ করেছে। ডাইরেক্টরেট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নিচে দিয়ে স্টেট ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম তো স্টেটে প্রি মনসুন বাচাব কাদম হিসাবে বিমার কান ডিঙ্গি আর ম্যালেরিয়া মিলাই কিনা শুরু করেছে। ইনিশিয়েটিভ বা কমিউনিটি ভাগ লওয়া তাকত করে দিয়ে কিনা মনসুন সিজন হব আগে মাছর বাড়াই থাকি রখাই দিবলে আছে। এতিয়া একটা রিপোর্ট শুনি পাব।
1: লাইফ লাগা ভাগ হিসাব ডিপার্টমেন্ট পারা মানুষান ভিলেজ কাউন্সিল আর্বান লোকাল বডিজ চার্চেস স্কুলস আর কমিউনিটি অর্গেনাইজেশন চার্চেস স্কুলস আর কমিউনিটি অর্গেনাইজেশন লগত নিজের ঘর ওসরতে পানি জমা থাকিয়া খান হাতাই কিনে মাচার বাড়াই না দিবলে অনুরোধ করেছে। মানুষান লগত সদায় হিসাব নালা আর কন্টেইনার সাফা করবলে আর পানি জমা রাখিয়া আইটেমস খান ঠিক পারা ডিসপোজ করবলে সালা দিছে। জানতা খান লগত হৈসার কাদামতে পানি খাবলে মসকিটো নেট আর রেপেলেন্স চুরাবলে আর ব্লিডিং সিমটমস হইলে মেডিকেল সুরক্ষার লোবলে কইছে। ডিপার্টমেন্ট পারা ডেঙ্গি ইনফেকশন সময় নিজের খুশি দাওয়াই খান এসপেরিন আর ইবুপ্রোফেন নিচনা নাচল বলে খাবারদার জানাইছে কুলনু আকাশবাণী নিউজ কোহিমা।
0: ডিপার্টমেন্ট বা কৈছে কি ডিঙ্গি আর ম্যালেরিয়া রখাই দিব কারণে কমিউনিটি লগতে জানানি দিয়া আর মিলাই কিনে কাম করিয়া খান দরকার আছে। সরকার পর কৈছে কি দেশতে পেট্রোল আর ডিজেল খান দরকার হিসাব স্টকটি রাখি আছে আর এলপিজি ডোমেস্টিক কুকিং কারণে নারুকি কেনা সাপ্লাই দিয়ে আছে। ওয়েস্ট এশিয়া দি আজিকালি অবস্থা থাকিয়া দে ইন্টার মিনিষ্ট্রিয়াল ব্রিফিং নাই দিল্লিতে আজি কথা করে জয়েন্ট সেক্রেটারি মিনিষ্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচুরাল গ্যাস সুজাতা শর্মা পর কৈছে সরকার বা কনজিউমার্স লগতে তেল সাপ্লাই দি রাখি আছে।
2: भारत सरकार ने कई इफेक्टिव स्टेप्स लिए हैं और ये सुनिश्चित करने की कोशिश की है कि आम उपभोक्ता को कम से कम असुविधा के साथ फ्यूल सप्लाई की आपूर्ति सुनिश्चित की जा सके। हमारी क्रूड इन्वेंटरी मेंटेन है, हमारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं, किसी रिटेल आउटलेट पर कोई ड्राई आउट नहीं है, एलपीजी डिस्ट्रीब्यूटरशिप पर भी कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, पेट्रोल और डीजल के पर्याप्त स्टॉक्स अवेलेबल है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা পেট্রোল আর ডিজেল কমতি চলাবলে অনুরোধ করে দি তাইবা দুবারা ইয়াদ করে দিছে। আর আসাম দি গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্যা বা চিফ মিনিষ্টার ইলেক্ট হিমন্ত বিশ্ব শর্মা লগতে স্টেটে নারুখি কিনে এন ডি এ লগা তিসরাওয়ালা টার্ম রাখবলে নতুন সরকার বানাবলে মাতিছে। গভর্নর বা আউট অফ অফিস আর সিক্রেসি শ্রী শর্মা আর নতুন কাউন্সিল অফ মিনিষ্টার্স লগা মেম্বার্স লগত কালি এডমিনিষ্ট্রেট করবলে আছে। শপত লওয়া সেরেমনিটি ভেটেনারি কলেজ প্লে গ্রাউন্ড খানাপাড়াতে রাখি কেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুমান ইউনিয়ন মিনিষ্টার্স বা যোগ লবলে আছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিপিউরিও আর ডেপুটি চিফ মিনিষ্টার্স খান টি আর জিলিয়াং আর ইয়েনথং পেটন পরা গুয়াহাটি সেরেমনিটি যোগ লবলে আছে। খবর শেষতে হেডলাইন্স দুবার জানাই আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ইকোনমিক সেলফ রিলায়েন্স কারণে সাথী বলে অনুরোধ করেছে। সেন্টার বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট এলাকা ইমপ্লিমেন্ট করি বলে জানাইছে। দেশ বা ন্যাশনাল টেকনোলজি দিন মানাইছে। গভর্নর নন্দ কিশোর যাদব বা সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার্স লগতে সালাম দিছে আর নাগাল্যান্ড লগত ডিজি লকার দিয়ে এক্সেলেন্স কারণে ফেলিসিটেট করেছে। আর ইতলগত আজ সামলগা খবর ইমান ডিসেস করে আছে। শুনে থাকিবি আহিয়াকালি ফজর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
3: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
4: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare and other public services.
3: Let's build a world where stigma has no place.
4: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

0: বেশি খাতু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁতে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: দংয়াই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম উলাই যায়। আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার উলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কইলে কুমজোর, উল্টি আর জলপি যায় আর পেট, ছাতি, সুকু, স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে, নাক, মুখ আর গলা খান্তে খুজিলি হয়, শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে, কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলাবলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়েছে।
2: HIV আসর এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট 2017 তমজিংয়া HIV আগতর আসর HIV আগি শিরাঙাটম তমিতন কমজকা আসর ওয়াজকা আয়ুজে তিনতপালির
3: ইবা তমজঙ্গা চঙ্গা HIV কদা আলির মজং মশি মসে ডাক্তার ইবাদন মাবা ইয়াপা শিসালু পুশিবা তমাং আনপালোপা আসর নপোরদম নন্দপা আজা কাসাসা মাংখা আগতে
2: টিম টিম তিনু তাংবা কিজা মালিবা নিমাকা ইয়াংতি আরু
3: ইবা তমদ চউসাইয়া নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিয়া চঙ্গা সংদং।
4: রেনসচি পেটেকুরি HIV কেচু মেকাম কিমেজে বাকেটাকো মেজকেরগোলা HIV এন্ড এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট টিচিনিকি নিদি থেনিয়ে হাও সেপারশতে
5: লিয়তকে ফ লসকে প্র দারুকি গো মু মেচম হতকোনু HIV থাউনুনু পুহু পেসে মুলিগি তুলা থেজো হাও সেপারশে
4: ইনকো কেচলা হনি হো ঠিকেচ বাকি মোকি জ পোচ লিখে
5: দিলি হাও নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কি চানু ওরিয়া।
6: FM Dragoban 103 MHz News, music and entertainment. This is FM Dragoban FM 103 MHz.
7: Kuch gaane dil ke kareeb ho jaate hain, kuch lamhe উনমে চুপকে সে রহ যাতে হ্যাঁ, কবি মোহব্বত সি মহকতি শাম হোতি হ্যাঁ, কবি ইয়াদো কি ভিগি সি রাত হোতি হ্যাঁ, হর সুর কুছ কহকর গুজর যাতা হ্যাঁ, হর গীত দিল কো ছু কর যাতা হ্যাঁ, কুছ এহসাস লফজো মে ঢল নহি পাতে, বস মেলোডিজ মে চুপকে সে মিল যাতে হ্যাঁ, অর ফির দিল কহতা হ্যাঁ, মিউজিক হি সুকুন হ্যাঁ, মিউজিক হি জিন্দগি হ্যাঁ।